শুনছেন এনএসকিও ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 30 জুন মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে জাপানের 20টি কোম্পানি ও সংস্থাকে দেশটির রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ এবং মিৎসুবিশি ইলেকট্রিক ও মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠানগুলো। বেইজিং এই তালিকায় থাকা সংস্থাগুলোতে বিরল খনিসহ বেসামরিক, সামরিক, দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রীর রপ্তানি নিষিদ্ধ করেছে। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে এই 20টি সংস্থা জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে জড়িত। চীনা মন্ত্রণালয় আরও 20টি জাপানি কোম্পানিকে নজরদারি তালিকায় যুক্ত করে তাদের ওপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করা পণ্যের চূড়ান্ত ব্যবহারের উদ্দেশ্য নিশ্চিত করতে ব্যর্থতার বিষয়টিকে তারা কারণ হিসেবে উল্লেখ করেছে। সর্বশেষ এই ঘোষণাটি ফেব্রুয়ারির একটি ঘোষণার পর এলো, যখন চীন 20টি জাপানি সংস্থাকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছিল। ভেনিজুয়েলায় গত বুধবারের ভয়াবহ জোড়া ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষদের খোঁজে উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রতিবেশীরা সম্মিলিতভাবে তল্লাশি চালাচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত 1450 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং অপর কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ এই পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি আরও জানান যে ভূমিকম্পে 3150 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং 12721 জন বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া 750-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়া মানুষদের সন্ধানে বিভিন্ন দেশ থেকে বহু উদ্ধারকর্মী এসে পৌঁছেছেন, তবে তাদের এই প্রচেষ্টা এখন সময়ের সাথে পাল্লা দেওয়ার প্রতিযোগিতায় পরিণত হয়েছে, কারণ 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর বেঁচে থাকার সম্ভাবনা মারাত্মকভাবে কমে আসে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে এবং মঙ্গলবার আলোচনায় মিলিত হওয়ার পরিকল্পনা করছে। অ্যাক্সিওস রবিবার তাদের প্রতিবেদনে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। এই আলোচনা কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার ওমানের উপকূল বরাবর চলাচলকারী একটি পণ্যবাহী জাহাজে ইরানের চালানো হামলার পর হরমুজ প্রণালী নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে ইরানের নির্ধারিত পথ অনুসরণ না করা জাহাজগুলোর ওপর হামলা চালানোকে ন্যায়সঙ্গত বলে মনে করে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রবিবার ইরাকে সাংবাদিকদের বলেছেন যে হরমুজ প্রণালী ইরানের ব্যবস্থাপনায় রয়েছে। তিনি আরও বলেন এর জন্য অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান দায়ী নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি শিনজিরো রবিবার সৌলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ ব্যাকের সঙ্গে আলোচনা করেছেন। কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া এবং জাপান যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে তারা সম্মত হয়েছেন। মন্ত্রীরা একই সাথে স্থিতিশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা সহযোগিতা এবং নিজেদের মধ্যে আদান প্রদান আরও উন্নত করার লক্ষ্যে যোগাযোগ বজায় রাখতেও সম্মত হন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া সফররত কোইজুমি রবিবার সকালে আনির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। দুই দেশের মধ্যে পারস্পরিক মন্ত্রী পর্যায়ের বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় মন্ত্রী মানবিক উদ্দেশ্যে একটি যৌথ অনুসন্ধান ও উদ্ধার মহড়া পুনরায় শুরু হওয়ার ভূয়সী প্রশংসা করেছেন। জাপানের নৌ আত্মরক্ষা বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীকে নিয়ে এই মহড়াটি প্রায় ৯ বছর পর এই মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। উত্তর কোরিয়া তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রেখেছে এবং রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা আরও গভীর করছে। কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণরূপে পরমাণু অস্ত্রমুক্ত করতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিপাক্ষিক ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ত্রিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রীরা। পারমাণবিক বোমা হামলার শিকার হিবাকুশা হিসেবে পরিচিত একদল ব্যক্তি এবং অন্য নাগরিকেরা একমত হয়েছেন যে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে তরুণ প্রজন্মের মধ্যে তাদের কার্যক্রম আরও প্রসারিত করা উচিত। জাপান ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স নামক সংগঠনটির প্রতিষ্ঠার ২ বছর পূর্তি উপলক্ষে রবিবার টোকিওতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৬০ জন মানুষ যেখানে অংশ নেন। সংগঠনটির প্রধান তানাকা তেরুমি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি নিহন হিদানকিও নামক অপর একটি হিবাকুশা সংগঠনেরও কো চেয়ারপারসন, যেটি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিল। তানাকা জানান যে নিহন হিদানকিওর সম্মাননা পারমাণবিক অস্ত্র বিলুপ্তির আন্দোলনকে আরও গতিশীল করে তুলবে বলে তিনি আশা করেছিলেন। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুদ্ধের দিকে এক দ্রুত ধাবমান প্রবণতা তিনি অনুভব করছেন বলে স্বীকার করে নেন। তানাকা তার ভাষায় বর্তমানে সংকটময় পরিস্থিতির পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। একই সাথে তিনি তরুণ প্রজন্মকে এটি শেখানোর গুরুত্বের উপর জোর দেন যে যুদ্ধের চেয়ে অবান্তর ও অর্থহীন আর কিছুই হতে পারে না। জাপানের স্থল আত্মরক্ষা বাহিনী বা জিএসটিএফ জানিয়েছে তারা প্রথমবারের মতো দেশের সর্বপূর্বে দ্বীপে ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক মোতায়েন করেছে। বিশ্লেষকরা এই মোতায়েনকে দেশটির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে অভিহিত করছেন। জিএসটিএফ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানিয়েছে যে এই মাসে তারা মিনামি তোরিশিমা দ্বীপে একটি টাইপ ১২ ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং লক্ষ্যবস্তু শনাক্তকারী গোয়েন্দা ড্রোন মোতায়েন করেছে। টাইপ ১২ ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০০ কিলোমিটারেরও বেশি। এবার ক্ষেপণাস্ত্রগুলো দ্বীপে আনা হয়নি। মিনামি তোরিশিমা হল টোকিওর ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের একটি অংশ এবং এটি জাপানের মূল দ্বীপ হনসু থেকে প্রায় ২০০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। ২০২৭ সালের এপ্রিলে শুরু হতে যাওয়া আগামী অর্থবছর থেকেই গোলাবর্ষণে মহড়া শুরু করতে পারবে বলে জিএসটিএফ আশা করছে।
1: এনএইচ কেবল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105

5.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব পয়লা জুলাই বুধবার জাপান সময় রাত ১২টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা আর ভারতের সময় রাত ৮:৩০। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। মঙ্গলবার টোকিওতে ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দর ছিল ১৬২ এর স্তরে। এই দর প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন। এই দুটি মুদ্রা সর্বশেষ ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে এই স্তরে লেনদেন করেছিল। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ এবছর সুদের হার বৃদ্ধি করতে পারে এমন জল্পনা ডলারের শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। উল্লেখ্য, ইরান সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়েছে এবং যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান পুনরুদ্ধার হচ্ছে। এই অবস্থার বিপরীতে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির গতি অস্পষ্ট, যা এই ধারণাকে সমর্থন করে যে যুক্তরাষ্ট্রের সাথে জাপানের সুদের হারের ব্যবধান শিগগিরই কমে আসার সম্ভাবনা নেই। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ৫ দিন পর মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গেছে এবং তা আরও বাড়তে পারে। জাতিসংঘ জানিয়েছে বেঁচে থাকা বিপুল সংখ্যক মানুষের মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। বুধবার দেশটিতে ৭ চেয়ে বেশি মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় সংসদের প্রেসিডেন্ট হোরহে রদ্রিগেজ সোমবার জানিয়েছেন মৃতের সংখ্যা বেড়ে ১৭১৯ পৌঁছেছে। জাতিসংঘ জানিয়েছে ২৭টি দেশ থেকে ২২০০ জনের বেশি উদ্ধারকর্মীকে ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। ভূমিকম্প পরবর্তী কম্পনের মাঝেও উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের সন্ধানে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছেন। ভেনেজুয়েলায় সোমবার জাতিসংঘের একজন প্রতিনিধি বলেছেন অন্তত ২৫০০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই সম্পূর্ণরূপে ধসে পড়েছে। এই প্রতিনিধি আরও বলেন, আমরা ১০,০০০ মৃতদেহ রাখার ব্যাগ সংগ্রহ করছি এবং এ বিষয়ে এখানকার কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা হয়েছে। ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে পুরুষদের বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে জাপান। সোমবার হিউস্টন স্টেডিয়ামে বিশ্বের ১৮তম র্যাঙ্কধারী জাপান ষষ্ঠ র্যাঙ্কধারী ব্রাজিলের মুখোমুখি হয়। খেলায় ব্রাজিল বলের নিয়ন্ত্রণ বজায় রেখে ক্রমাগত চাপ সৃষ্টি করে, তবে জাপানের গোলরক্ষক সুজুকি জায়ন দৃঢ়ভাবে এই আক্রমণ রুখে দেন। ২৯তম মিনিটে সানো কাইশো একটি পাস প্রতিহত করে দ্রুতগতিতে এগিয়ে যান এবং বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জাপানের হয়ে প্রথম গোলটি করেন। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে ব্রাজিল পরবর্তীতে গোলের জন্য বারবার আক্রমণ করে চাপ বাড়ায়। খেলার ৫৬ মিনিটে বাম দিক থেকে আসা ক্রসে কাসেমিরোর হেড করা গোলে খেলায় সমতা ফেরায় ব্রাজিল। তানাকা আও বলের নিয়ন্ত্রণ হারানোর ফলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন। উল্লেখ্য, নকআউট পর্বে প্রথমবারের মতো জয়ের জন্য জাপানের পঞ্চম প্রচেষ্টা আবারও ব্যর্থ হলো।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায় বলেছেন, তার সরকার বিদেশ থেকে আসা বিনিয়োগ আরও নিবিড়ভাবে পর্যালোচনা করার পরিকল্পনা করেছে। তিনি যাচাই বাছাইয়ের সক্ষমতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সোমবার নবগঠিত বৈদেশিক বিনিয়োগ কমিটির প্রথম বৈঠকে তাকায়ুচি বক্তব্য রাখেন। মে মাসে বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্য আইনের একটি সংশোধনী কার্যকর হওয়ার পর এই সংস্থাটি গঠন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর যাচাই বাছাইয়ের সক্ষমতা বাড়াতে চাই এবং এই দৃঢ় উপলব্ধি প্রতিষ্ঠা করতে চাই যে কোনো ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব এখানে থাকা উচিত নয়। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে সরকার তার সক্ষমতা বাড়াতে যোগাযোগ ব্যবস্থা জোরদার করবে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা সচিবালয় যৌথভাবে কমিটির সভাপতিত্ব করবে এবং নিয়মিত বৈঠকের আয়োজন করবে। কমিটির প্রধান কাজ হল সরকার এবং বিনিয়োগকারীদের এমন প্রস্তাবগুলো পর্যালোচনা করা যার মাধ্যমে বিনিয়োগকারীগণ নির্দিষ্ট শিল্প খাতে জাপানি সংস্থাগুলোর শেয়ার অধিগ্রহণ করতে পারবে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য বুধবার থেকে ভারত সফর শুরু করবেন। তাকায়ুচির নয়াদিল্লিতে তিন দিনের অবস্থানের অংশ হিসেবে বৃহস্পতিবার তাদের বৈঠকটি নির্ধারিত হয়েছে। শীর্ষ বৈঠকের সাথে সঙ্গতি রেখে জাপান ও ভারত অর্থনৈতিক নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ফলাফল সম্পর্কিত নথি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। অর্থনৈতিক নিরাপত্তা সম্পর্কিত নথিতে সম্ভবত চীনকে বিবেচনায় রেখে অর্থনৈতিক জবরদস্তির বিরোধিতা করার বিষয়ে উভয় দেশের অঙ্গীকারের উপর আলোকপাত করা হবে। এছাড়াও এতে পাঁচটি মূল ক্ষেত্রে যেমন সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ঔষধ পণ্য ক্ষেত্রে সরকারি বেসরকারি সমন্বয়কে অগ্রাধিকার দেওয়া ও উৎসাহিত করার আহ্বান জানানো হবে বলে ধারণা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নথির ফলাফলে সাইবার নিরাপত্তা বৃদ্ধিতে এআই এর ব্যবহারের উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে। এতে ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টরের সুবিধাকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় মৌলিক অবকাঠামো উন্নয়নে জাপান ভারত সহযোগিতার রূপরেখাও তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে। দৃশ্যত মনে হচ্ছে জাপানের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য তাকায়ুচি উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা দেশ ভারতের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করতে আগ্রহী। জাপানের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতারা মে মাসে চীনে তাদের নতুন গাড়ির বিক্রিতে ব্যাপক হ্রাস লক্ষ্য করেছে। তারা জানাচ্ছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে পেট্রোলের উচ্চমূল্য এই বিক্রির উপর প্রভাব ফেলেছে। চীনে গাড়ি বিক্রি করে এমন জাপানের পাঁচটি প্রধান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে চারটি জানায় যে তাদের ইউনিট বিক্রি গত বছরের তুলনায় কমে গেছে। সুবারুর বিক্রি 53.3% কমেছে, অন্যদিকে হোন্ডার বিক্রি 48.6% হ্রাস পেয়েছে, নিসানের বিক্রি 34.9% এবং টয়োটার 31.7% কমেছে। একমাত্র মাজদার বিক্রি 4.6% বৃদ্ধি পেয়েছে। চীনে পেট্রোল চালিত গাড়ির বিক্রি ক্রমাগত কমছে, অন্যদিকে দেশটির বৈদ্যুতিক গাড়ির বাজার প্রসারিত হচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কোনিচুয়া শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাই এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আসুন মেতে উঠি জাপানি শেখার আনন্দে একসঙ্গে।
0: আজ এ আসরের 18তম পাঠে আমরা নিজের অভিজ্ঞতা প্রকাশের অভিব্যক্তি শিখব।

0: চীনা ফটোগ্রাফার মিয়া নাগানো জেলা ঘুরে ছবি তুলে সবে ফিরেছে। সে এখন হারুসান হাউজের লিভিং রুমে। একই বাড়িতে বসবাসকারী ভিয়েতনাম থেকে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবং রোবট বাড়িওয়ালি হারুসানকে সে বলছে তার ভ্রমণ কাহিনী।
1: তাহলে চলুন শুনি ১৮তম পাঠের কথোপকথন।
2: すごく楽しかったです。写真をたくさん撮りました。それからお蕎麦も食べました。とても美味しかったです。
3: そうですか。よかったですね。
2: 長野の人はとても親切でした。
4: 楽しい旅行でしたね。
1: エバルプロティラインバッカからじゃ。
0: ハルさん、ミヤケボレン。
3: お帰りなさい。
1: বাড়িতে ফেরায় স্বাগত জানাই।
3: নাগানো ওয়া দো দেশটাকা?
1: নাগানো কেমন লাগলো?
0: মিয়া উত্তর দিল,
2: সুগোকু তানোশিকাত্তা দেসু।
1: দারুণ আনন্দে ছিল।
2: শাশিন ও তাকুসান তোরিমাশিতা।
1: আমি প্রচুর ছবি তুলেছি।
2: সোরে কারা ও সোবা মো তাবেমাশিতা।
1: তারপর সোবা নুডলস খেয়েছি।
2: তোতেমো ওয়াইশিকাত্তা দেসু।
1: খুব সুস্বাদু ছিল।
0: হারুসান বললেন,
3: সো দেসু কা?
1: তাই নাকি?
3: ইয়োকাত্তা দেসু নে।
1: এ তো দারুণ ব্যাপার।
0: মিয়া বলে চলল,
2: নাগানো নো হিতো ওয়া তোতেমো সিনসেটসু দেশিতা।
1: নাগানো জেলার লোকজন বেশ আন্তরিক ছিলেন।
0: তাম বলে,
4: তানোশিই রিওকো দেশিতা নে।
1: বেশ আনন্দময় ভ্রমণ ছিল, তাই না?
0: মনে হচ্ছে মিয়া নাগানো জেলা ভ্রমণের মধ্য দিয়ে দারুণ সব অভিজ্ঞতা অর্জন করেছে।
1: আমাদের আজকের মূল বাক্য হচ্ছে খুব আনন্দময় ব্যাপার ছিল। এই কথাটির শব্দবিন্যাস মুখস্থ রাখলে আপনি আপনার অভিজ্ঞতা আর অনুভূতি জাপানিতে প্রকাশ করতে পারবেন সহজেই। বাক্যটির বিভিন্ন অংশের অর্থ এবার জেনে নেওয়া যাক।
5: সুগোকু
1: মানে হল খুব, অত্যন্ত, আর
5: তানোশিকাত্তা দেসু
1: মানে আনন্দময় ব্যাপার ছিল। আজকের পয়েন্ট হল অতীতের কোনো কিছু নিয়ে কথা বলার ক্ষেত্রে ব্যাকরণগত পরিবর্তন। ক্রিয়ার ক্ষেত্রে আমরা জেনেছি মাস অংশ বাদ দিয়ে মাসটা জুড়ে দিলে অতীত বা সম্পন্ন ক্রিয়া বোঝায়, তাই না? কিন্তু বিশেষণ অথবা বিশেষ্য পদের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে তাই আমরা এবার জানব। প্রথমে ই বিশেষণের কথাই ধরা যাক। এ ধরনের বিশেষণের শেষে ই উচ্চারণ থাকে, যেমন আনন্দময়। এবার এরকম ই বিশেষণকে অতীত রূপে রূপান্তরিত করতে এর শেষে থাকা ই বাদ দিয়ে জুড়ে দিন
5: কাত্তা।
1: তাহলে এই নিয়মে ধরুন মজার ব্যাপার অর্থাৎ
5: তানোশিই দেসু
1: কথাটি যদি অতীত রূপে বলতে চান সেক্ষেত্রে এটা হবে
5: তানোশিকাত্তা দেসু,
1: অর্থাৎ মজার ব্যাপার ছিল।
0: বন্ধুরা শুনে শুনে বলুন,
5: তানোশিকাত্তা দেসু।
1: এই পাঠের সংলাপ থেকেই আরেকটি উদাহরণ হচ্ছে
5: ঐশিকাত্তা দেসু।
1: এটি হল সুস্বাদু বা
5: ঐশিই দেসু
1: কথাটির অতীত রূপ। আবার
5: ইয়োকাত্তা দেসু
1: কথাটি হচ্ছে ভালো বা
5: ইই দেসু
1: কথাটির অতীত রূপ।
0: এটাকে আমরা ব্যতিক্রমী গঠন হিসেবে মুখস্থ রাখতে পারি, তাই না দিদি? কারণ এখানে ই শব্দটি রূপান্তরের সময় হয়ে যাচ্ছে ইয়োকাত্তা।
1: ঠিকই ধরেছেন হিরোকসান, এসব ক্ষেত্রে হুবহু মুখস্থ রাখাই ভালো। যা হোক, এবার না বিশেষণ এবং বিশেষ্য পদ নিয়ে কথা বলা যাক। এদের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ, কেবল দেশ পার্টিকেল বাদ দিয়ে সেখানে জুড়ে দিন দেশটা, আর তাহলেই পেয়ে যাবেন অতীত রূপ।
0: জাপানি ভাষায় না বিশেষণ কোনগুলো তা তো আমরা আগেই জেনেছি, তাই না?
1: হ্যাঁ, নিশ্চয়ই। জাপানিতে না বিশেষণ হলো সেগুলো যেগুলো কোনো বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হওয়ার সময় প্রথমে বিশেষণ, তারপর না অনুসর্গ এবং তারপরে বিশেষ্য পদ বসে। যেমন ধরুন, দয়ালু বা আন্তরিক শব্দটির জাপানি হলো শিনসেৎসু। যদি দয়ালু শব্দটির সঙ্গে কোনো বিশেষ্য পদ জুড়ে ব্যবহার করতে হয় তাহলে এটি হবে
5: শিনসেৎসুনা।
1: কিন্তু বিশেষ্য পদ ছাড়া শুধু একাকী বিশেষণ পদ ব্যবহৃত হলে বলতে হবে
5: শিনসেৎসু দেসু।
1: এবার
5: শিনসেৎসু দেসু
1: কথাটিকে অতীতে রূপান্তর করতে হলে পার্টি

0: কথাগুলোর অর্থ এবার জেনে নেয়া যাক।
1: ওসাকা ওয়া দৌ দেশিতা কা?
2: ওসাকা কেমন লাগলো?
3: ওসাকা
0: এটি পশ্চিম জাপানে অবস্থিত বড় এক নগরী।
3: দৌ দেশিতা কা
0: মানে কেমন ছিল বা কেমন লাগলো।
3: দৌ
0: কথাটির অর্থ কেমন, এরপরে দেশটা পার্টিকেল রয়েছে, তাই এটি অতীত রূপের একটি প্রশ্নবোধক বাক্য।
4: ইয়োকাত্তো দেশ,
2: ভালো লেগেছে, দারুণ ছিল ইত্যাদি।
4: তোতেমো নিগিয়াকা দেশটা,
2: খুবই প্রাণবন্ত ছিল।
3: তোতেমো
0: মানে হলো খুব, অত্যন্ত।
3: নিগিয়াকা দেশটা
0: কথাটি না বিশেষণ,
3: নিগিয়াকা না
0: অর্থাৎ প্রাণবন্ত শব্দের অতীত রূপ।
2: প্রশ্নের পর উত্তরগুলো শুনে শুনে বলুন।
3: ওসাকা ওয়া দৌ দেশিতা কা? ইয়োকাত্তা দেশু। তোতেমো নিগিয়াকা দেশিতা।
0: এবারে আজকের বোনাস বাক্য। হারুসান তার সংলাপে এই বাক্যটি বলেছে।
1: ওকায়েরি নাসাই।
3: ওকায়েরি নাসাই
0: মানে হতে পারে নিজের গৃহে বা কর্মস্থলে ফিরে আসায় স্বাগত জানাই। নির্ধারিত কাজ সেরে কেউ নিজের আবাসস্থলে ফিরে এলে সঙ্গে সঙ্গে তাকে এভাবে স্বাগত জানানো হয়। যেমন স্কুল বা কর্মস্থল থেকে ঘরে ফেরা, অথবা দূরে কোথাও ভ্রমণের পর কর্মস্থলে ফেরা ইত্যাদি।
2: এবার বিভিন্ন লোকের মুখ থেকে শোনা যাক।
0: শ্রোতা বন্ধু, এই পর্যায়ে চলুন আরো একবার শুনে নেই আজকের কথোপকথন।
1: ওকায়েরি নাসাই। নাগানো ওয়া দৌ দেশিতা কা?
5: সুগোকু তানোশিকাত্তা দেসু। শাশিন ও তাকুসান তোরিমাশিতা। সোরে কারা ওসোবা মো তাবেমাশিতা। তোতেমো ওইশিকাত্তা দেসু।
1: সোউ দেসু কা? ইয়োকাত্তা দেসু নে।
5: নাগানো নো হিতো ওয়া তোতেমো শিনসেটসু দেশিতা।
6: তানোশিই রিকো দেশিতা নে।
2: এবারে মিয়া ট্রাভেল গাইড। আমরা জেনেছি মিয়া নাগানো জেলা ভ্রমণ করেছে। জাপানের সবচেয়ে দ্রুতগামী ট্রেন শিনকানসেন বুলেট ট্রেনে চেপে টোকিও থেকে নাগানো যেতে সময় লাগে 90 মিনিটের মতো। আমাদের আজকের আলোচ্য বিষয় শিনকানসেন বুলেট ট্রেন।
0: শিনকানসেন বুলেট ট্রেন সমগ্র জাপানের দূর দূরান্তের যাত্রাপথকে করেছে সহজ। এর সাহায্যে টোকিও থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বড় বড় শহরগুলোতে যাওয়া যায়। যেমন টোকিও আর কিয়োতো নগরীর মধ্যকার 500 কিলোমিটার দূরত্ব যেতে মাত্র 2 ঘন্টার কিছু বেশি সময় লাগে।
2: আর এই সময়টুকু যাত্রীরা কিভাবে কাটান সেটা বলবেন না দিদি?
0: যাত্রীরা জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করেন, বেন্তো নামের রেডিমেড লাঞ্চ বক্সের স্বাদ আস্বাদন করেন, বই পড়েন এবং কেউ কেউ একটু ঘুমিয়েও নেন।
2: আমারও ইচ্ছে হচ্ছে বুলেট ট্রেনে করে দূরে কোথাও ঘুরে আসি।
0: শ্রোতা বন্ধু, আশা করি আজকে সহজে জাপানি ভাষা আপনাদের ভালো লেগেছে।
2: আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।